মার্চেরে সহদাই ধনস্থল বিখে মোর রাজনারামর ঘরে তেরো মালিক লাইয়ো বনি দিনু সঞ্চার মেরো পনি মার্চেরে সহজাই রণস্থল বিখে মোর রাজনারামর ঘরে সক্ষম হে।